0: janso tenya chiri. Chiti mambu, chiti mambu chi tsu nipa tsukpa la tenyi, ani chiti mambu ka tribi ka chichembo janso te tribi yore. Tenyi tila, janso tegi chiti re re te, janso tegi chahi re re chadi yore. Tenya tabi chahi mambu chi nyan nipa la tenyi, chahi chen janso te tribi yore. Tenyi tila, janso te chiti nipa rol, chahi de chahi chen jawasa yore. Tenyi maayi ni, aki go te pa langba yena, janso chiti sayo ndi sila, yama na janso te chiti yunbi zon rabo chi kuwa leni, leni yun nong khaib, nye khaib rabo chi yore. Yama na janso te chiti yin sozo kuwa leni rabo sa, mato chiti te janso te chi chahi yinba. Tanga janso te chiti mambu kutibi chahi chi yinba te, nreya tenri chi yinba te, nga zo nreda kishay aki kutu maja na, go thang maari. Tene trinjo dambu se yunbi kasi la, o trinjo dambu mambu chi tsukpa la teni, eni ko trinjo pungbu chi trinjo kundu wa. Tene trinjo dambu tenya zayi chane trinje, trin korong ya trinje. Tiyo tingi dambu hibi kasi la, dambu te tingi daji chahi re, tingi te tingi dambu mambu chahi mambu nubi ki chahi jen chahi yore. O tiyo chahi di chahi jen. Dabji hubu dabu lan tsumba yana, dabu saya te hubu mambu, hubu jara mambu, ku nyamza tsutsan ni, ani ku trade bachi rawa. Tiyo tiyo hubu re rewa te, dabu lan tsumba yana ku dabji chahi re rewa re. Tiyo dabu hubu ki chahi mambu jen nyamza tsupa la teni, ani chahi ki dabu chuk yore. Tiyo dabji hubus. Wai, ta neta bali chile chana, ani chahi da chahi jen rewaasi ni yung nung tani xie kuyo. Ta wei chan dii kasa na ngansu, zezae gisa chile chana ta, yang yung mambu chiga nung na, sunda ji yung mambu chiga nung na, yinla ta yinla jen rewa da, chahi da chahi jen rewa ni soso da pa makar ni, teni nuku jitka nung di ni, yame na tali chisa kuru ku, cha da chahi jen rewaasi ni, teni jitka nung di ba, teni mambu yore. Ta ndo ki nenga di chile chani, shetan ka lu, ngari ke chahi de chahi jijin rewa dang, yinla da yinla jijin rewa nini soso shini pejin jo ba yori de. Wen chan, korang ko koden jo tong de pejin jo tong de so choma le ki dren di ba yinna, yinla da yinla jijin rewa ji pejin mambo chi chahi de chahi jijin pejin gano nung ro de biso. Yang chahi de chahi jijin pejin mambo chi de yinla da yinla jijin pejin gano nung ro de biso. Teni de paa nri di bizon rabo ma to, teni ji pejin de la koro sata chibi gano san rabo chi sabo ji me di bizon rabo. Tēngi tēsirā tā ndēki nēsā rābō tā gāndā jīli tūndi wūsā bāyīnā, tā ngā rōng kī sānō tōngsā rābō jīnī bāyīnā, shē tā ngā kālī chā dā chā jīnī rāwā sēyāndi, chā chī wā jīdā, yīnā dā yīnā jīnī rāwā sēyāndi, chā dā chā jīnī nāngu kō mīsā gā tā bējī kī sōn rābō chā tī wērīs. Wā tīndi yīndi lā tsā yī chā nī yīnā dā yīnā jīnī rāwā tēsō tsō mā yā chā dā chā jīnī rāwā gā nōna pā nū tī bā rābō jī rīs. Wā tī yīndi lā ndī chā nā yō mā bō gā nōna kō bējī tēsō tsō mā tēsā jī māsā wā tēyā, tsā yī chā nī nēngā nā rī jī lā pā jī tū tī yō sā rīs. Wā tā tē chī rī tī nā rōng gā nī sān sō gā sō rābō jī yī.
1: Dīn chū cē mā mā tē yī tīng zīn dā, lō bīn cī mī shē chū jī jīn dā, jī jī cē mā jī bī lōng tīng dā, sīng kēn cē mā nā lā gā tūn xā.
2: Zhē zhē lā sāng wū mī qī tā lī, cōng zhē lī xē zhōng zī qiā chū jīn, dā zhē kī bī yōng lō bī cān dā, xuān zhē sīng kē bōng wī xī sōng bō.
0: Tēnī tā, zhē zhā gā tā tēn jū jō sū gō nō nō, anī nā sī yī bā tā kāng rī sā nā, tā tēn nā tēn mīn rā wā tē rī, wā tēn nā tēn mīn rā wā sā kī wā rī, tēn nā tēn mīn rā wā. Tā tēn nā tēn mīn rā wā lā, bē nā chū kāng xī, kāng nā tēn bā, yā nā yō bā, yā nā nī bā, tēn rī gā tēn tēn bī gā tā zhē zhā, yō mā nā zhē gā tā zhē chī nī, pēn sū bā rū lā, tēn bā, yō bā, nī bā lā sā bā, tēn rī chī jē tē nī, zhē wā tēn bī gā, zhē zhā tēn rī chī lā, tēn nā tēn mīn rā wā sā kī wā rī, tā bē nā chū cī tīng gā pūr bā sā, tēn lā sī mār bū rī sā, rīn dēp chī pāng tāng, hō shū chī jā kē, kā yō nā ngā jā tā rī, chū cī tīng gā pūr bā hī bī gā sā lā, zhē kī chū cī tīng rī, zhē chī tā pūr bā rī, tēn lā pūr bā tē, yī chū cī kī tīng dī yō bā, chū cī lā tēn dī yō bī kī tēn tā ngā sū chēng dū wā, tā tēn mā yī nī, gā gu gā tā pā lāng yā bā yī nā, chū cī tīng pūr bā sā yōng tī sā lā, pūr bā tē chū cī tīng pūr bā jī yī bā tē, tē zhāng jī sā bū jī nē tū kū yā mā rī, gā gu gā tī jā wā tē lā tī nī, pūr bā yō sā tē chū cī tīng yī bā. Tēnā tēnā tēmīn rā wā rī. Tēnā lāsī mābū rū xībī kāsā lā, mābū rū tē lāsā rā yō bā. Lāsā rā nī bā yā na, lāsā rā chā tē yō bā. Tē rū tē tēnā sā yā na, rū tē nī sā kī yō tē tēng tō wā. Nē rindā jī bāng tāng xībī kāsā lā, bāng tāng tē kānā yō bā rī sā na, rū kā nā rī yō bā. Nē lō shū jī jā kē xībī kāsā, jā kē tā kānā yā sā na, xā lū nā yā ngā shū yē ngā nō, lō shū kī yō tē yō bā. Tēnā tēnā tēn bā bā jī, rā wā tē, nē ki ndik kasi la ta kachi chi la sa ba te sok ten ki yori, ten dhala ten na ten bikin dhaa tsui bikin dhaa dhaa sa ki yori. Tani nga ba di chiri sina ta jidan dhi bikin dhaa re. Nga ba di chiri sina ta jidan dhi bikin dhaa re. Ta jidan dhi bikin dhaa se yun dhila ta pe na ni ji nyo go tab, ma yi po tab, kashi kwa tab. Ta ndik kasi la jidan dhi bikin dhaa dhila zo chani chi gyo tang, chi nje gyo tang, nje chi nyi jo par dhala, nje dhaa ki chi ta jawa dhala teni 어 tēnyi dā chirī jī shē jī gā jī yōng bā tā jī tī shī bī gā njī bī yōng bā jidan jibu gan jawa te jidak chay tuk tengu yore. Ta teda bachila jidan jibu gan jawa te bing jidasa yore. Ta kondi xibi ki niji nyoga na mai pota pa na chunpa yana, niji nyoga xibi kasi la, nyoga te jibu ta, nyoga te xiji ki jidu kaan resa na, ane niji samay, niti yamba, niti la teni, ane niji nyoga te xiji yamba. Tena jidan jibu gan jawa. Ane mai po xibi kasi la, pota ki xiji ki jidu mai yamba ta, mati la teni, ane pota xiji yamba isa la, pota jibu ta mati jay yamba. अनि कशी ख्वाही बिकसल ख्वाते जिबरी ख्वा जिबते जु कान देनी शो आले जि कशी रा देनी शो त नचरे से दिले छ तां कान गा सोता जिदन जिबि गन जवाते दंडे जि या गरे ता वे ज यु मंबो जि गन नया दी कसल चरे से दिले पेना हिंग कावा ता सेर जि दब ता हिंग कावा से जि दब चा जु गो ता दंडे के पे जि मंबो जि या जिदन जिबि गन जवा खोस या गरे पेना से जि दब या हिंग कावा हि बिकसल कावा दे जीव तं कावते जो कहना तीनी शुआं से ना हिना तीनी शुआं जो हिना तीनी जीव को कायं बायं से कावते जीव तं हिंद जल कुआने ने और जिधर जीव ने आज ने मजो तंडे कांडे क्यों रे ऐसे जो दब की बिगासे ला जो सेला तीनी शुवे की दब दब तें जीव तं से ते जाएं बा यां यो ये ना ये को नॉन हिंग कावते से जो दब तं से जो नाजिन से ने तंडे की रिक पेजी ते सोते यंत्र जन जेड़ा से तंडे जी सद ने यां या चीन या क्यों रे यंत्र जन जेड़ा की बिगासे ला कुआने तो ते चले से दे हिंग कावा की बिगासे ला कावते हिंग निगा ते यिच्ची किन्तन बारे xin tiyang, di ka ji xin tiyang ku kawa re diyo re, kawa tiyang ji xin zhiba re, xin cha diyo re. Di ni xin ku kawa xibi ka sila, xin ta kawa ti niga ti yinba, xin ku kawa ti xin an yinla, kawa yinba. Se ji dhubu xibi ka sila, se ji dhubu ti se re diyo re, ku dhubu re diyo re. Te tabara ku yantan jin dada sinne, tenze ya go re. Ta meja ta tsa yu chani xie ya bayana, nende jo, xin ku kawa da, se ji dhubu da, se ji na jin la soba neso te, o yantan jin dada si na ya, ndigi yori, nda jidan jibin jaya dhona yana ndigi yori, tenzi jidan jibin jaya dhona yantan ju jidan nina nga yomari, ten nga yanka ji beji yori, isu ta yon sena xin kawa da seji dhubasaya, ndesu wa yachu jiri. O tenzi na gondi xeba na yin jidan gana nasi ya cha mambu xeba, ndesu tsoma de zai chani xe ya bayana ko rayi ki cheba za mato lu, besi gara ndesu tsoma de jini na jini ji mebi ki zonda bo, punsan sewe ki yawa teta pa ji cha yoba mare. Oya, teni yin ya ta dhubba de chere zina chegi da chechi jin jawa, tanda yon rak zonda bora. Tā chēgī tā chēchī gīn jāwā sēdī lī chēgī yō sēdī lī chēchī tētā nē bī yō chēchī sēdī lī o chēgī tēlā yō bī kī chū tī nā rē gyō tā rē chī ngī jō parū lā jī chēgī tā jī chēchī gīn jāwā dēn bī kī tēnchē kī tēnchē bī ngī jāwā tēlā ā nī chēgī tā chēchī gīn jāwā sēdī bē nā nzī bī mē tō tā nzī bī mē tō sē tā nī kār xīn tsāng wī kā rē sē xīng ar jī nā yō yāng tā bī tā wā tā tā tēnchē kī pē jī kī tōn jī tī jā bā yī nā nzī bī mē tō hī bī kā sē lā मेतो दे चेकिन मेतो दे चीज का नरो नजीबा कारकि चावी गारो हिबी कासल गार दे चेकिन दी चीचिला कारकि चावा हिबा हिंगर च नयो हिबी कासल नयो दे चेकिन दी चीचि दे हिंगर दा देबा यां ता बे तावा हिबी कासल ता दे चेकिन ता दे चीचि दे चेले जना अ छवा मे बा यां ता बा जी देव दिसले चीचि दे सो दे ने जे चेकि दे जीली जने दी पाल रन जरा चेक जे ता दी का जिंग नंदे जी का जि तनी चीचि से या दे शदा गांग रजो जान ने जी तो kar mara rintun laso ba, ta tenze ki chichi jibi ki mi, nga su dije ki chichi ki mi se ge arwa, chichi jibi ki mi, o deso de ngay de jarni. Ani chichi dede ji cheki tenbi ki tani deso de, nga su ma juru ma jarni. Ani di pa ten rada ki chedi jendi jarni. Rada ki ta, che se na monu ya na rada ki jendi jo biyo. Ta pena nga su gondi ya pa deso de, tema ya pa nye pi leyang tabla nsoy ma yena, nye pa de, ani leyang ko chichi ki zonra bori, nye baasi yande chichi jibi ki miri, leyang de chichi jibi miri, chichi jibi miri ngay na jara, chichi jibi miri njuri jani, ani palin dada ki chichi yore. Ta nandre ji kasi la chichi jibi miri ngay na dani, chichi jibi miri njuri jaya miri, ta nandre ki jiga dada ki peji pachi wala nsoy ma yena, ani shetanga dada ki chichi jaya giri, ta kati tani goya doya pa yena, ani monchi ala chiri se dili, ani dada ki chichi jaga mari. Pena nyebi layang siya maato, ta layang tu chegi nungo liya ya, nyeba de jir ma ya na, ane layang nyeba siya maato, layang jir nyeba siya na, tene nga su kisha ke jirpong yo marwa, kisha ke jirso ji yo meba re, tene go doba ya na. Tene pecha ya na, nzipi zu se ne, nzipa chechi nungo liya ya, chegi zu ten jir ma ya pika sa ne, nzipi zu se ne, nzirak chedi ya re. Kade tene ya go doba ya na, zu nzipo hiba maato, zu chin zipo se ne, shata ka tene ya marwa. Zujin zibo se leyan ji nyebo la saba tenri chi chetan kao kechak jiso gono na desa mebare te chiri zina nga zon di kasi leyan nyam joji chi nengarabu chi chadi yori teni dingba te chiri se dira ta dani jibin jawa se yori dani jibin jawa la yu mambu chigin no na tila ngo jibin jawa se yori ngari ngo dachigin jawa yana ngo jibin jawa se yori tenri yan yori teni dira dani jibin jawa yana ngo jibin jawa se yori teni da ta tuenji mengi nandari 但你到大半的村外呢，干这些这些的，管这个当这几年的。